আ হুকমানুষের হুকমা জো বুলাবে ত্যো বোলে স্বামী কুদরত কবন হমারি সাধ সঙ্গ নানক জস গায়ো জো প্রভ কি অত প্যারি গুজরি মহলা পঞ্জমা কর চৌথা ইকো অংকার সতগুর প্রসাদ নাথ নর হর দীন বন্দব পতিত পাবন দেব পে ত্রাস নাস কৃপাল গুণ নিধ সফল স্বামী সেব